0: করি ব মোর ময়নাই বুটলি খাব, আমারে ময়না খুব। শ্রীকৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও, ও কৃষ্ণ শৃগাল আকে তোমারা কান লি যায়গা, নেতো সো যাও জলদি সো যাও। গোরে কানে খোয়া খে সকল শিশুর কান খাই খাই ও আশয় তোমার পাশে। ই সব টিউন কে উপর ও বিহুরে নো বিরিনা ও আই থাকির মনি থুরিয়া, ও ও বিহুরে নো বিরিনা ও আই থাকির মনি থুরিয়া। ইয়ে সব ছন্দ মে ব্রহ্মপুত্র কে কিনারে খেল কুদ কে বড়ে হুয়ে।
1: ইস বাল্যকাল কে দৌরান আপকে শিক্ষা সংস্কার আপকি পড়াই লিখাই কে বারে মে?
0: ক্যালকাটা ইউনিভার্সিটি কা আন্ডার তেজপুর গভর্নমেন্ট হাই স্কুল সে ম্যাট্রিক পাস কিয়া 14 সাল উমর মে। আচ্ছা ইন্টারমিডিয়েট গুয়াহাটি কটন কলেজ মে কি, উসকে বাদ লড়াই আয়া মহাযুদ্ধ আয়া অন্ধেরা হো গিয়া আসাম তো হম আকে কলকাতা মে চলে আয়ে থে। উসকে বাদ বনারস হিন্দু ইউনিভার্সিটি মে আয়ে থে, বিএ এমএ পলিটিক্যাল সায়েন্স মে এমএ কিয়ে থে হম
1: জি
0: বনারস হিন্দু ইউনিভার্সিটি সে 1946 মে। উসকে বাদ হম যাকে থোড়া রাজনীতি পড়াযা এক এক ছোটা কলেজ মে গুয়াহাটি মে। উসকে বাদ অল ইন্ডিয়া রেডিও জয়েন কিয়া, অল ইন্ডিয়া রেডিও জয়েন করকে টেক্স হো গয়ে থে শিলং গুয়াহাটি স্টেশন ওপেন কিয়া হম লোগো নে। উসকে বাদ দিল্লি আয়ে থে, উসকে বাদ ভারত সরকার হমে মাস কমিউনিকেশন মে মাস্টার্স ডিগ্রি করনে কে লিয়ে নিউইয়র্ক ভেজা
1: জি
0: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
1: মাস কমিউনিকেশন মে পিএইচডি করনে তক আর ইস বিচ পড়াই কে দৌরান নিশ্চয়ই আপ সঙ্গীত সে তো জুড়ে রহে, তো ক্যা হম আপসে আপকা আপনা ক্রিয়েশন জনগীত থোড়া সা গুনগুনা
0: মে সুনানা চাহতা হুম। মেরা বহুত মশহুর দোলা দোলা ওয়ালা, উসমে হম সোশ্যাল কনশিয়াসনেস দেনা চাহতে থে
1: জি,
0: দায়বদ্ধতা জো হ্যায় এক সঙ্গ রাইটার কা ওহি দেনা চাহতে থে হম। দোলা প্রতীক হ্যায় শোষণ কে, দোলা রাজা মহারাজা লোক যাতে হ্যায় তো ইহা ভি জব ক্রিয়েট করনে লগে হম
1: জি
0: আধুনিক গীত বোলনে সময় দুঃখ হতা হ্যায় ক্যোঁকি আজকাল আধুনিক।